0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: অসমত স্বাধীনতা সংগ্রাম দ্বিতীয় খণ্ড 42ৰ গণ বিপ্লব। 1942 চনৰ 8 আগষ্টত করিম কিংবা মরিম আদর্শেৰে কংগ্রেসে ভারত ত্যাগ আন্দোলন আৰম্ভ কৰাত অসমতো সেই আন্দোলনে ব্যাপক প্রসার লাভ করে। মৌলানা তয়বুল্লাহ, বিষ্ণুরাম মেধি, ফকরুদ্দিন আলী আহমেদ, দেবেশ্বর শর্মা, গোপীনাথ বৰদলৈ, সিদ্ধিনাথ শর্মার লগতে আন প্রায়সকল আগশাৰীৰ অসম কংগ্রেসের নেতাকে ব্রিটিশ সরকারে গ্রেপ্তার করে। এনে গ্রেপ্তারের প্রতিবাদত আর জীবনপণ করে হলেও স্বাধীনতা অর্জনের দুর্বার স্পৃহাত নগরে চহরে গাঁয়ে ভূঁয়ে হেজার হেজার জনতায় অহিংস বিক্ষোভ প্রদর্শন করে রাজপথলৈ ওলাই আহে। ব্রিটিশের বিরুদ্ধে জনসাধারণের স্তূপীকৃত ক্ষোভ আর প্রতিবাদে বিস্ফোরক রূপ ধারণ করে। দরং জেলার গহপুর থানাত তিরঙ্গ পতাকা তুলিবলৈ যাওঁতে সমদলের নেতৃত্বত থকা পাটগাভরু কনকলতাই আর তেওঁর এগৰাকী যুব সতীর্থ মুকুন্দ কাকতিয়ে পুলিশের গুলিত প্রাণ হেরুয়ায়। সেই চনরে 20 সেপ্টেম্বরত ঢেকিয়াজুলিত পুলিশের গুলিচালনাত 13 জন লোক নিহত হয়। নগাঁও জেলার বেবেজিয়া আর রহাত পুলিশের গুলিত নিহত হয় হেমরাম বরা আর কলাই কোঁচ। বহরমপুরের গুলিচালনার ঘটনাত ভোগেশ্বরী ফুকননি, লক্ষ্মী হাজরিকা, বলোহুত, থগিহুতে প্রাণ হেরুয়ায়। সরুপথারর রেল দুর্ঘটনার বাবে দোষী সাব্যস্ত করে কুশল কোঁৱৰক ব্রিটিশে ফাঁসি দিয়ে। কারাগারের ভিতরতে দেহত্যাগ করে মহান দেশপ্রেমিক বীর কমলা মিরিয়ে। গোয়ালপাড়া জেলার দুখিয়া খেতিয়ক নিধানু রাজবংশীয়েও পুলিশের গুলিত প্রাণ হেরুয়ায়। জোঙাল বলহুর গুলিচালনার ঘটনাত শহীদ হয় হেমরাম পাতর আর গুণভী বরদলৈ। বারপজিয়াত অসীম সাহস দেখুয় জীবন আহুতি দিয়ে শহীদ তিলক ডেকায়। তেনেকৈ প্রায় 24 জনেরও অধিক লোকে 42ৰ গণ আন্দোলনত অসমত শহীদ হয়। পুলিশের গুলিত আর লাঠিচালনত আহত হয় অসংখ্য লোক। বহুতেই জীবনের বাবে খুনিয়া হয়, আন বহুতেই কারাবাস খাটিবলগিয়া হয়। 42ৰ গণ আন্দোলনে ভারতের মুক্তি ত্বরান্বিত করে। ইয়ার ফলশ্রুতি হিসাবে 1947 চনের 15 আগস্টত ভারতে স্বাধীনতা লাভ করে। ইংরাজে ভারত এড়িবলৈ বাধ্য হয়। 42ৰ আন্দোলনের সময়ত অসমৰ কেবাখনো জিলাত গুলিচালনা সংঘটিত হয়েছিল। 1942 চনের 20 সেপ্টেম্বর তারিখে সেই সময়ের ঢেকিয়াজুলির চতিয়া, বরবিল, নাহরবাড়ি, জহামারি আদি গাঁর 5-6 হাজার লোক সমবেত হয়ে ঢেকিয়াজুলি পুলিশ থানাত জাতীয় পতাকা তুলিবলৈ আহিছিল। থানার ভারপ্রাপ্ত বিষয়াই এই কথা জানি সহস্র পুলিশ মজুত রাখিছিল। পুলিশের বিষয়াই সমদল যাত্রার উদ্দেশ্য জানিব পারি প্রথমেই লাঠিচালনার হুকুম দিয়ে। হুলস্থুলের মাজতে গোলক নেওক আর মনবর নাথ পুলিশ থানার ভিতরলৈ কেনেবাক সুমাই গৈ থানার উপরত জাতীয় পতাকা উত্তোলন করে। পুলিশে তৎক্ষণাত গুলিচালনা করে মনবর নাথক আঘাত করে বাতলে উলিয়াই পেলাই দিয়ে। তেওঁৰ লগৰে গোলক নেওকক মাকে গুলির পর রক্ষা করার উদ্দেশ্যে আবরি ধরুতে এটা গুলি মাকর গাতো লগাত বাগরি পড়ে। মহিরাম কোঁচ নামৰ এজনে থানার চৌহদৰ ভিতরলৈ গৈ পড়ি থকা পতাকাখন আনিবলৈ যাওঁতেই তেওঁকো গুলিয়াই নিহত করা হল। নির্বিচারে গুলি করবলৈ ধরাত মানুহে জেনিয়ে তেনিয়ে পলাবলৈ ধরে। থানার পূবফালে এখন দলং আছিল আর সেই বাটটোৱে একমাত্র খোলা বাট আছিল। পলাই যাওয়া মানুহবিলাকক সেই দলংখনের তলত লুকাই থকা পুলিশের লোকে অমানসিক মারধর করে। মুঠতে সেই সময়ত 29 জাক গুলি এরা হয়েছিল। সেই দিনের সেই গুলিচালনাত মৃত্যু হওয়া লোকসকল আছিল মনবর নাথ, মণি কছাৰী, ৰতন কছাৰী, তিলেশ্বৰী কোঁচ, নুমলী নাথ, মহিৰাম কোঁচ, মঙ্গল কুৰ্মী, কহুলি নাথ, দয়াল পানিকা, হোমনাথ চুতিয়া আৰু লেৰেলা।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 26 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 12 তারিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি অমাৱস্যা তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা

0: বেগেতে টিফিন প্যাক করা, রাজু মোবাইল এরা।
1: আরে বাইদেউ, ব্যাংকর নম্বর লাগে, রিফান্ড অহাই নাই, পাই গলো, এতিয়াই কল করো বাইদেউ।
0: নম্বর পরীক্ষা নকরাকৈ প্রবঞ্চকে প্রায় ব্যাংকর ভুয়া ওয়েবসাইট আর জাল নম্বরের হইতে পয়সার কারণে ঠকবাজি করে।
1: তেন্তে সঠিক নম্বর তো
0: ব্যাংকর অফিসিয়াল ওয়েবসাইট বা কার্ডত।
1: আপনি তো বসাই দিলে বাইদেউ,
0: কামর পড়া নহয়।
2: আরবিআই কয়
0: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
3: বাইদেউ চাকরি পাই গলো।
4: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
3: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
4: রবে হুনটু, স্যালারির আগতেই খরচ।
3: টোটালি কে লোন পোয়া যায় না?
4: প্রথমে বাজেট বনাবলই শিক, তার পিছত খরচ কর।
3: কিন্তু বা
4: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
3: ও বাইদেউ, পার্টি মুর বাজেট তোর।
2: আরবিআই কয়
0: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগরী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনক দিলীপ দাসর কণ্ঠৰ এটি গীত। গীতর কথা ডিম্পেশ্বৰ নেওগৰ, প্ৰযোজনা ৰমেন বৰুৱাৰ।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

0: কুচকাওয়াজ ক্ষেত্রত অসমারক্ষী, এনসিসি ক্যাডেটস, স্কাউট গাইড, বিদ্যালয়ের শিক্ষার্থীসকলে নিতৌ প্যারেডর অনুশীলনত ব্যস্ত হয়ে পড়ছে। স্বাধীনতা দিবসের দিনা দেশপ্রেমমূলক কৃষ্টি সংস্কৃতি প্রদর্শন করার লগতে শিল্প সাহিত্য আর বিভিন্ন দিকত সমাজের বাবে অবদান আগবহা কেবাগারীও বিশিষ্ট ব্যক্তিক সম্বর্ধনা জানা হব। সমান্তরালক বিশ্বনাথ জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখের কাছারী ময়দানতো 80 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলিছে। বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচী গ্রহণ করেছে জেলা আয়ুক্ত কার্যালয়ে। ইফালে বিহালি সমজিলা প্রশাসনের উদ্যোগতো বিহালি স্নাতক মহাবিদ্যালয়ের খেলপথারত স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি চলিছে। গহপুর আরক্ষী ইতিমধ্যে আগন্তুক স্বাধীনতা দিবসের প্রতি লক্ষ্য রাখি অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী অঞ্চল সমূহ কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তুলিছে। অনুরূপ ধরনে বিহালি আর বিশ্বনাথ আরক্ষীও নিতৌ নাকা চেকিং চলাই তীব্র নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে ঠায়ে ঠায়ে।
1: জর্জিয়ার বাতুমি শহরত অনুষ্ঠিত হওয়া বাতুমি ওপেন আন্তঃরাষ্ট্রীয় উশু চ্যাম্পিয়নশিপ 2026ত ভারতক প্রতিনিধিত্ব করে বিশ্বনাথ জেলার অন্তর্গত সতিয়ার দীক্ষা তিওয়ারীয়ে পদক লাভ করে। খেলোয়াড়গীক এই সফলতার বাবে বিশ্বনাথ জেলাত উষ্ম আদরণি জানা হয়। এই বিষয়ে অধিক জানু আহক আমার সংবাদদাতার।
0: বিশ্বর ক্রীড়া মঞ্চত পুনের জিলিকি উঠিল।

0: पीएम फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: मोर नाम अनिता रानी दास, थाना बागबर, डिस्ट्रिक्ट बरपेटा। तो हमारे धान खेती भालो खेती नष्ट है, नष्ट होले एतु जदि पैसा दे तो ना हमारा लाभ है, बाकी खेती के कोले तेलुक लाभ तो पाबो। हे कारणे आमी जेनेगान पालो তেওঁলোকে যাতে পায়।
2: খরিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
3: ব্যাংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
2: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 14447 লৈ কল করক।
4: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
5: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450।
6: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

কল্পতরুর অনুষ্ঠানত এইবারিয়া পিয়াসা সাবন ছবির এটি গীত শিল্পী লতা মঙ্গেশকর আর সুরেশ ওয়াটকর গীতটি শুনবলে বিচারি আমালে অনুরোধ করেছে গণেশগুড়ির পৰা মৃন্ময় জিৎ বিরাজ নরেন্দ্র মৃদুল আদিত্য ডলি কঙ্কনা অন্তরা দীপামণি আর পরাগে।